0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं। लीजिए आप सुनिए बंगला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্স থেকে।
2: অনুষ্ঠানে আজ রয়েছে শ্রোতা বন্ধুদের প্রিয় লোকগীতির আসর মাটির সুরে গান। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, ধন সম্পদ তো ভেদ সৃষ্টি করে, সত্য সম্পদই ভেদকে অতিক্রম করবার শক্তি রাখে। জড়ভাবে অন্ধভাবে সত্যকে গ্রহণ করলেও সে সত্যের কোনো গৌরব থাকে না। সীতার ন্যায় সত্যকেও বারংবার অগ্নি পরীক্ষা সহ্য করতে হয়। সত্যকে ভালো না বাসিতে পারিলে

সত্যকে গ্রহণ করাই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি আন্তর্জাতিক নার্স দিবস নিয়ে দু চার কথা। আন্তর্জাতিক নার্স দিবস প্রতি বছর 12ই মে বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিনটি নার্সদের অবদানকে সম্মান জানানো এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য উদযাপিত হয়। দিনটি বিশেষভাবে ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্মদিন উপলক্ষে পালিত, যিনি আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক হিসেবে পরিচিত। নার্সরা স্বাস্থ্য সেবার অন্যতম প্রধান স্তম্ভ। রোগীদের সেবা, চিকিৎসকদের সহায়তা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থ মানুষের শারীরিক ও মানসিক যত্নে নার্সরা নিরলসভাবে কাজ করেন। বিশেষ করে মহামারীর সময় তাদের অবদান আরও স্পষ্ট হয়ে ওঠে, যখন তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে রোগী দের পাশে দাঁড়ান। এই দিবসে বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নার্সদের সম্মান প্রদান, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে নার্সদের কাজের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয়। আন্তর্জাতিক নার্স দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানব সেবাই সর্বোচ্চ সেবা। নার্সদের অক্লান্ত পরিশ্রম, সহানুভূতি ও দায়িত্ববোধ আমাদের সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে সহায়তা করে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সকলের দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, এবারে বলি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জলযান যাত্রার খবরাখবর। এমবি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি বারাটাং আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুর উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী চাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্টেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। শ্রোতা বন্ধুরা, এবারে লোকগীতির আসর, মাটির সুরে গান। মাটির সুরের গানে আজ কথা বলবো মাটি নিয়ে, সঙ্গে থাকবে গান।

হ্যাঁ বন্ধুরা, মাটি মাটি প্রত্যেকের কাছে অমূল্য সম্পদ। কৃষকের কাছে এটি ঈশ্বরের সমান। মাটি আমাদের জীবনে বেঁচে থাকার মূল রসদ, তবুও আমরা এটিকে যথেষ্ট গুরুত্ব দেই না। প্রত্যেকের উচিত জীবনে মাটির অবদান সম্পর্কে অনুশীলন করা। মাটি একটি জীবন্ত বাস্তুতন্ত্র এবং এটি একজন কৃষকের সবচেয়ে মূল্যবান সম্পদ। মাটির প্রতি যথাযথ সম্মান না থাকলে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা অসম্ভব।

অজ্ঞতা সেই মাটি যেখানে অলৌকিকতার বিশ্বাস জন্ম নেয়। নতুন কিছু বপন এবং জন্মানোর জন্য মাটির প্রয়োজন। যে জাতি তার মাটিকে ধ্বংস করে সে নিজেকে ধ্বংস করে। জমিন ইচ্ছুক মাটি নয়, এটি উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে প্রবাহিত শক্তির ঝর্ণা। একজন সফল কৃষক হতে হলে প্রথমে মাটির প্রকৃতি বুঝতে হবে।

0: হায় দেখো গো।
1: মহাত্মা গান্ধী বলেছেন, কিভাবে পৃথিবী খনন করতে হয় এবং মাটির যত্ন নিতে হয় তা ভুলে যাওয়া মানে নিজেদেরকে ভুলে যাওয়া। জীবন মাটির উপর নির্ভর করে, কারণ মাটি এবং জীবন একে অপরের পরিপূরক। সমস্ত কিছু পৃথিবীর থেকে আসে এবং সমস্ত কিছু মাটি হয়ে শেষ হয়ে যায়। দেশীয় মাটি আলাদা আকর্ষণ থাকে, যার আলাদাই মাধুর্য থাকে।

যেখানে মাটি সেখানে মানুষ জন্মায়। আগাছা হোক বা ফুল হোক, সবথেকে দামি মাটিতেও যদি চাষাবাদ না করা হয় তবে তা সবচেয়ে বেশি আগাছা তৈরি করবে। মাটির উর্বরতাই সভ্যতার ভবিষ্যৎ। প্রত্যেক মাটির নিজস্ব ইতিহাস আছে। যখন নিজের সামর্থ্য নিয়ে সংশয় আসবে তখন নিজের মনে পদ্মফুলের কথা চিন্তা করবে। যদিও পদ্মফুল কাদা মাটিতে জন্মায় তবুও এটি চারপাশে থাকা ময়লাকেও বৃদ্ধি বা সৌন্দর্যকে প্রভাবিত করতে দেয় না। গোলাজলে থাকা কাদা মাটি এক জায়গায় স্থির হতে যেমন সময় লাগে তেমনি দীর্ঘ সময় ধরে নিয়মিত অনুশীলন করলেই ধ্যান সঠিক ফল দেয়।

0: কৃষক হলেন এমন একজন জাদুকর যিনি কাদা থেকেও অর্থ উৎপাদন করতে পারেন। কারো সাথে বন্ধুত্ব করাটা মাটি দিয়ে মাটির উপরই মাটি লেখার মতন সহজ হয়। কি সেই বন্ধুত্ব আজীবন রক্ষা করে যাওয়াটা জল দ্বারা জলের উপর জল লেখার মতোই কঠিন হয়। পায়ের তলায় যতটুকু মাটি সেটুকু জায়গাতেই আমাদের অধিকার আছে। এটুকুই না হয় আঁকড়ে ধরতে শিখেনি, তা না হলে আমাদের সব অহংকার ধসে যাবে। আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, পুনরায় আবার এই মাটিতেই আমাদেরকে আনা হবে। আমাদের এই দেহ একদিন মাটি হবে, পুড়ে হয়ে যাবে ছাই। জগতে এই সত্যের চেয়ে আর খাঁটি কিছুই নাই। যে ব্যক্তি মাটিতে একটি গাছ লাগায় সে সকলের জন্য নতুন একটি আশা তৈরি করে।
1: তাকদম তাকদম বাজাই আমি, তাকদম তাকদম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদম তাকদম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, তাকদম তাকদম বাজাই।

আগেকার সময়ে প্রতিটি গ্রামে নজর পড়ত মাটির বাড়ি। ঝড় বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও শীতে বসবাস উপযোগী মাটির তৈরি ঐতিহ্যবাহী ঘরবাড়ি এখন আর তেমন একটা নজরে পড়ে না।

বস্তুমি সত্য কথা কই, ঘরামের দেখা হলো কই, যার এক ফোটাতে মানুষ ফোটা নয় দরজা। বস্তু

পদ্ম ফুল অনেক সুন্দর দেখতে, কিন্তু এটা একটা বিস্ময়কর ব্যাপার যে এত সুন্দর ফুলটি নোংরা জল আর মাটির মধ্যে থেকেই প্রস্ফুটিত হয়। কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্নতার মূল্য বুঝতে চায়, তাহলে তাকে অবশ্যই কাদা মাটিতে নামতে হবে। আজ যে মাটি আমাদের পায়ের নিচে, কাল হয়তো সেই মাটি আমাদের উপরে থাকবে। সত্যই ভাবার বিষয়, কি নিয়ে আমরা এত গর্ব করি, আমাদের কিসে এত অহংকার।

আমরা মাটির উপরের জীবন নিয়ে যতটা সচেতন, মাটির নিচের জীবন নিয়ে ততটাই বেখেয়াল। মাটির জিনিস ফিরে যায় মাটিতে, ধ্যানের রূপ রয়ে যায় আমাদের ধ্যানে। বর দিলাম হারা রূপ ধরা দেবে, কায়ামুক্ত ছায়া আসবে আলোর বাহু ধরে আমাদের দৃষ্টির উৎসবে। রূপ এলো ফিরে দেহহীন ছবিতে, উঠল শঙ্খধ্বনি ছুটে এলো চারিদিক থেকে রূপের প্রেমিক। মধুর চেয়েও আছে মধু সে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি। কবি আরো বলেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। সোদা মাটির গন্ধ পেয়ে বাতাস যদি মেতে, সময় তবে থমকে গিয়ে আলাপ করে মাটি ছুঁয়ে। বৃষ্টি আসে ধেয়ে অঝোর ধারা হয়ে, মনের বাঁধন ধীরে ধীরে শিথিল হয়ে আসে।